0: जो देखे सपने, परिवार फिल्म का नाम महेंद्र कपूर और लता जी की आवाज में ये गाना आज के प्रोग्राम में पेश की गए आप सभी सुनने वालों की सेवा में। और ये खूबसूरत गाना आज के प्रोग्राम में काफी प्यार भरी गाना मांग करने वाली थी सुतमेर शहर की रहने वाली नलिनी की मांगी हुई गाना बस प्रोग्राम में पेश की गए। और मालूम होते हैं नलिनी रोजाना पुरानी फिल्में संगीतों का प्रोग्राम को सुनते हैं। शुभ दिन पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जरूर और जरूर सुनते ही रहना। सुनने वालों, हम आपको ले चलेंगे हेडलाइन न्यूज और फकीर्स इन्फॉर्मेशन की ओर, उसके बाद और भी सुनने वालों की मांगी हुई गाना बस प्रोग्राम में पेश किया जाएगी।
1: दिस इज एडो पीटर्स मेट द हाफपुंट फ्रॉम द रेडियो न्यूज ऑफ रेडियो SBS। Omdat Rusland het bestand blijft negeren, hervat Oekraïne de beschietingen op Rusland na 3 dagen. President Zelensky heeft de zaak nog niet besproken met de Amerikaanse president Trump. Zeker 2 doden in de Turkse stad Istanbul door de zwaarste regenval sinds 1985. Een tiener werd in een waterpoel geëlektrocuteerd, mogelijk door een gebroken stroomkabel. Een volwassen man werd meegesleurd door het water en kwam met zijn hoofd op de stoep terecht. Hij overleed op weg naar het ziekenhuis. In Zaandam is vanochtend brand uitgebroken in een flat bij het opladen van een fietsaccu. 3 bewoners moesten naar het ziekenhuis voor verdere controle en omdat ze rook hebben ingeademd. Verschillende partijen in de Tweede Kamer willen dat het kabinet snel geld uittrekt om het zeehondencentrum Pieter Buren te redden. De opvang verkaste vorig jaar naar het werelderfgoedcentrum Waddenzee in Lauwersoog en dat dreigt failliet te gaan. Dierenactiviste Leni het Hart, die het zeehondencentrum in de jaren 70 oprichtte, is kritisch. Volgens haar springt de nieuwe locatie verkeerd om met donateursgeld en zouden er al andere clubs klaarstaan om zeehonden op te vangen. Het weer. De komende uren sluierbewolking, maar ook zonnige perioden bij een matige tot vrij krachtige zuidenwind. Het wordt 17 tot 21 graden. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Mijn naam is Rijnbaard Mans van de ANWB. Het aantal files neemt snel af. Files komen vooral nog voor in het midden en zuiden van het land. Er is nog 145 kilometer over van de ochtendspits. Op de A1 Apeldoorn richting Amsterdam beland je in de file tussen Stroe en Hoevelaken. 11 kilometer met een kwartier op onthaald.

0: मदन मोहन का संगीत पर गाना पेश की गई डमाइटी मुकेश की आवाज में, और गाना को खास तौर पर मांग करने वाला था उत्तराखंड लाइटसराइन गिरधारी स्त्रात का रहने वाला राजन गिरधारी। राजन गिरधारी का खास मांगे हुए गाना आप सभी सुनने वालों की सेवा में बस पेश की गई दुनिया ना माने फिल्म का नाम, उसी फिल्म से ये गाना बस प्रोग्राम में पेश की गई। शुभ दिन पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जरूर और जरूर सुनते ही रहना। सुनने वालों आपको खबर किया जा रहा है आने वाले दिनों जब ये आप सफर पर जाना चाहेंगे, हाँ दुनिया की सैर आपको करना है तो मत भूलना। शिवा पार्क रेसन के जरिए आप सफर कीजिए इंडिया भारत देश की ओर, फ्रांकराइक इंग्लैंड स्कॉटलैंड या जहां पर भी आप जाना चाहेंगे तो जरूर शिवा पार्क रेसन के जरिए आप उड़ान कीजिए, सफर कीजिए। सर्फस ही सर्फस और वो भी कम दाम में आप सफर कर सकते हैं। जितनी लोग शिवा पार्क रेसन के जरिए सफर किया है सभी कॉम्प्लीमेंट्स ही कॉम्प्लीमेंट्स दिया है, तो आप भी सस्ती दामों में सफर करना चाहेंगे तो शिवा पार्क रेसन के जरिए आप सफर कीजिए। सभी इंफॉर्मेशन आपको दिया जा रहा है shivapark.nl, shivapark.nl वेबसाइट पर आपको सभी और सभी इंफॉर्मेशन इन्फो दिया जा रहा है। और सुनने वालों आपको भी खबर किया जा रहा है 15 तारीख नवंबर हम सब मिलकर जाकर देखेंगे, हजारों हजारों लोग जाकर देखेंगे उदित नारायण और आदित्य नारायण का लाइव कॉन्सर्ट रोटरडम आहोई RTM स्टेज में 15 तारीख नवंबर रविवार का दिन, रविवार की शाम में ये कॉन्सर्ट पेश होने वाले हैं। मेयर दान शुन तक प्रोसेंट 70% से ज्यादा टिकट बिक चुका है तो जल्द से जल्द अपना टिकट आप खरीदिए, आखिरी समय पर आप टिकट खरीदेंगे तो और भी महंगा में आपको मिलेगा और शायद आपको टिकट भी नहीं मिलेगा, इसलिए कि ये टिकट इन दिनों बहुत जोर तोर से बिक रहा है। उदित नारायण और आदित्य नारायण का कॉन्सर्ट का टिकट जो है, टिकट आप खरीदना चाहेंगे istreptickets.com वेबसाइट पर आप जाकर खरीद सकते हैं। और ये जबरदस्त कॉन्सर्ट ला रहा है रागा इवेंट्स, और रागा इवेंट्स का वेबसाइट पर आपको सभी और सभी इंफॉर्मेशन दिया जा रहा है।
1: En nu het nieuws en het weerbericht op Radio SBS.
2: Dit is Edo Peters met het radio nieuws op Radio SBS. In de Pakistanse stad Peshawar is het dak van een school ingestort. Daarbij zijn zeker 28 leerlingen onder de 13 jaar en een lerares om het leven gekomen. Er zouden zeker 40 kinderen gewond zijn geraakt. Hulpdiensten zijn nog bezig om leerlingen onder het puin vandaan te halen. De Pakistanse premier Sharif heeft zijn steun uitgesproken aan de nabestaanden en de gewonden. Omdat Rusland het bestand blijft negeren, hervat Oekraïne de beschietingen op Rusland na 3 dagen. President Zelensky heeft de zaak nog niet besproken met de Amerikaanse president Trump. Die kondigde afgelopen zondag ineens een wapenstilstand aan waarbij Oekraïne en Rusland elkaars energiesector met rust zouden laten. Zelensky werd erdoor verrast, maar was bereid mee te werken als ook Rusland dat zou doen. Rusland ging gewoon door met de beschietingen. Zeker 2 doden in de Turkse stad Istanbul door de zwaarste regenval sinds 1985. Een tiener werd in een waterpoel geëlektrocuteerd, mogelijk door een gebroken stroomkabel. Een volwassen man werd meegesleurd door het water en kwam met zijn hoofd op de stoep terecht. Hij overleed op weg naar het ziekenhuis. In delen van Istanbul is bijna 25 centimeter water gevallen. Auto's drijven door de straten, tunnels en metrostations zijn ondergelopen. De autoriteiten van Istanbul roepen iedereen op om alleen naar buiten te gaan als het echt niet anders kan. In Zaandam is vanochtend brand uitgebroken in een flat bij het opladen van een fietsaccu. 3 bewoners moesten naar het ziekenhuis voor verdere controle en omdat ze rook hebben ingeademd. Het vuur is inmiddels geblust. Ook de 2 huisdieren zijn veilig. Een woordvoerder van de veiligheidsregio adviseert om geen fietsaccu's binnen het huis op te laden en al zeker niet 's nachts als je er geen zicht op hebt. Het weer. Vanmiddag zonnig met wat sluierwolken en warmer dan normaal voor de tijd van het jaar. Met maxima tussen de 17 en 21 graden bij een matige zuidenwind. Tot zover het radionieuws op Radio SBS.
1: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Mijn naam is Rijn Baartmans van de ANWB. In het staartje van de ochtendspits loop je op enkele trajecten nog vertraging op. Op de A1 is dat in de richting van Amsterdam vanuit Apeldoorn. Tussen Kootwijk en Hoevelaken 12 kilometer met 20 minuten vertraging. Op de A20 Gouda richting Hoek van Holland staat een kapotte vrachtauto. De rechte rijstrook tussen knooppunt Terbrechtseplein en knooppunt Kleinpolderplein. 5 kilometer aan langzaam rijdend verkeer met 10 minuten oponthoud. Dan nog de N205 Nieuw-Vennep richting Haarlem. Dat is de combinatie van een ongeluk, de nasleep daarvan en wegwerkzaamheden. Tussen de aansluiting met de A9 en Haarlem doe je er een kwartier langer over.
1: Tot zover de verkeersinformatie op Radio SBS. Luister Radio SBS op je mobiel en computer via radiosbs.nl en op alle internetradio.

0: gezongen door Sonunigam, heeft u gehoord in het programma Gitong Kelleher het liedje Shirt. Het kwam uit de film Milan Talkies. En uit de film Hamraas komt gezongen door Udit Narayan in het programma Gitong Kelleher via Radio SBS. Toen is Zindagi mein aake Zindagi badal di.
1: तुमसा कोई दूसरा इस समीप हुआ तो रब से शिकायत होगी, तुम्हारी तरफ रुख किसी गैर का हुआ तो कयामत से पहले कयामत।